मार्च के मौसम के समाचार दोस्तों, मौसम किस तरह से रहेगा मैं आपसे बताता हूँ। Van het westen raakt het geheel bewolkt. Op veel plaatsen verloopt de ochtend droog. Maar vanmiddag trekken buien over het land. Temperatuur tussen 17 en 18 graden. Aan regen.